0: এইবারে নন্দ জ্বলি নর বর্ষ, এইবারে নন্দ জ্বলি নন বর্ষ, ছিল নবুদ মল মর্দম খোরশ, মর্দম থলবে মুজিজে কর্দন্দ আজ শেখ,
1: মর্দম থলবে মুজিজে কর্দন্দ আজ শেখ, দস্তি সর নন কশিদো নন ক